হে মহাবাহু, মু তুম ভক্ত জপে তুম নাম, কৃপা কর মহাবাহু। এ অধম ভক্তর ভক্তি কু গ্রহণ করে কৃপা কর কৃপা সিন্ধু, উদ্ধার কর এ ভক্ত কু তুমর দয়ার সাগর তুমি। প্রভুঙ্কর নাম নেই আজির এই নূয়া সকালকু আরম্ভ করিবা। প্রভু শ্রী জগন্নাথঙ্কর পাদ পদ্মরে নিজর ভক্তি অর্ঘ্য অর্পণ করিবা।

এই মহাবাহু, যে পর্যন্ত এই জীবন আছে মো তুণ্ডরে তুম নাম থাও। ভক্ত দাসিয়া নড়িয়া কু হাতরে নেইথিল তুমি, ভক্ত সাল বেগঙ্ক পাই রথরে অটকি রহিল তুমি। তুম পাদ তলে প্রভু গুহারি করুছি টেকি দেই দুই হাত, দয়া কর প্রভু শ্রীজগন্নাথ, দেখাও মতে সৎপথ।

শ্রোতা বন্ধু, এইটি শেষ করা আমার শুভ সকাল কার্যক্রম। আগক রয়েছে আপনার হিন্দি সংবাদ, পরে পরে শুনবে ইংরাজী সংবাদ। রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র সকাল ঠিক আঠটার। তবে আজ শুভ সকাল কার্যক্রম এইটি শেষ করা।

ஆஸ்மானி எஃப்எம் ரெயின்போ கடெக் தில் சி தில் தக் கோயால ছপ্রমাণক সাথী মর্নিং মেলোডি কার্যক্রম চলছে আর শ্রোতা বন্ধু আজি আমি নীরব রহিবা শিখুছে নীরব বহু জন আপনক আখ পাখরে দেখিবে এমতি বহু জনক পাইজিবে জি নীরব রহন্তি কেহি কিছি বি কহি দেলে তার কিছি প্রতি উত্তর দিয়ন্তি নাহি আর আপনক সেতবেলে দেখি কি লাগুতবো আকু এতে কথা কইছি কিছু কহুনি কাহিকি କାହିଁକି ନା ସେଇଟା ସେମାନଙ୍କର ୱେ ସବୁ କଥାକୁ ମ୍ୟାନେଜ୍ କରିବାର ୱେ ଦେଖିବେ ଯେତେବେଳେ ରାଗ ଅଭିମାନ କି ଭୁଲ ବୁଝାମଣା ହେଇଯାଏ ନା ସେତେବେଳେ ଜଣେ ଜଣେ ଅଛନ୍ତି ବହୁତ ଜଲ୍ଦି ଫଟାଫଟ କହିଦିଅନ୍ତି କିନ୍ତୁ ସେଇ ଯୋଉ କଥାଟା ନା ରାଗ ମୁହୂର୍ତ୍ତରେ ମୁହଁରୁ ବାହାରିଯାଏ ନା ସେଇଟା ଗୋଟେ ସମ୍ପର୍କକୁ ଭାଙ୍ଗି ଦେଇପାରେ କିନ୍ତୁ ଯଦି ସେଇ ସମୟରେ ଟିକେ ନୀରବ ରହିଯିବା ଟିକେ ଶାନ୍ତ ରହିଯିବା ତାହେଲେ ଗୋଟେ ସ୍ପଷ୍ଟ କଥାଟା ଟିକେ ସ୍ପଷ୍ଟ ବି ହେଇଯିବ ଆଉ ଗୋଟେ ସଠିକ୍ ନିଷ୍ପତ୍ତି ନେବା ପାଇଁ ଆମ ପାଇଁ ସହଜ ହେଇଯିବ ସେଇଥିପାଇଁ କୁହାଯାଏ କେତେକ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଶବ୍ଦରେ ନୁହେଁ ବରଂ ନୀରବତାରେ ଦିଆଯାଇଥାଏ।

0: শ্রোতা বন্ধু, টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তে গপসপ চালছি, গপসপ আরম্ভ হয়ে সারি। বেলা আজি আমি কথা হচ্ছে আপনার পিলাদিনর কিছু স্মৃতি বিষয়ে। যদি আপনার বর্ষাকে নিয়ে কলেজ বা স্কুল কিছু স্মৃতি রয়েছে, সেই স্মৃতি আজ মো সহিত আপনার মানে বাটি পারিবে। কল বর্তমান আসিগলা, আজ দিনর ফার্স্ট কলটি নিয়ে যা কি কল করেছেন দেখিবা। হ্যালো
1: হ্যালো কোয়েল ম্যাডাম, ভেরি গুড মর্নিং। মু বসন্ত কর মহাপাত্র, জগৎসিংহপুর কৌছি।
0: গুড মর্নিং, কেমতি আছন্দি?
1: হ্যাঁ বড়িয়া আছি, আপনি ভাল থাকিলি ভাবুছি?
0: হ্যাঁ মু বি ভাল আছি। তো বর্ষা হচ্ছে আজ সেপটে না নাই?
1: বর্ষা টিকে কালি তো বন্ধ আছে, চারি পাঁচ দিন জোর হলে আজ টিকে বন্ধ আছে, কালি বন্ধ আছে।
0: আচ্ছা, কোন কহিবে বর্ষা দিন, বর্ষা কো নেই কি কিছু স্কুল কলেজ র স্মৃতি আছে আজ শেয়ার করিবে?
1: আজ্ঞা, বর্ষা মোর সব ঋতু হইতে বর্ষা ঋতুটা মোর অতি প্রিয়।
0: আচ্ছা,
1: কারণ মো বর্ষার ওজাব মতে ভাল লাগে।
0: আচ্ছা,
1: আর মু গোটে স্মৃতি কৌছি, মোর স্কুল পিরিয়ড তো বহুত স্মৃতি আছে। ওদা হইকি আমি জানিছু স্কুল কু যু, সেটি কেমিতি অদারে ছুটি করে পাই আসিবু, কিন্তু মোর মনে আছে ধর গোটে আমার জন মেডিকাল কটক মেডিকাল এইমস রে পড়ছে জন আমার জন বন্ধু, স্কুল জন টিচর সাংঘাই গলে আমি দুজন রেইনকোট নিয়েছি, রেইনকোট নেই অধবাটে বর্ষা হল, সি রেইনকোট পিঁধিলে আমি জানি পিঁধিলে মানে মতো যেত কালে পিঁধি কিন্তু বর্ষার ওদা মতো ভালো লাগে, এবং ওদা হয়ে গলু পুড়ি সে ওদা হয়েকি ফেলু আপনি স্কুল রু ফেরিলা বেড়ে বর্ষা জোর হচ্ছে এত জোর বর্ষা পবন যে কেহি যাও না, কিন্তু মু স্কুল সেমি সাইকেল ধরে আসলে বাটরে গোটে জায়গায় পড়ি পড়িকি খন্ডিয়া গেলে, এপর্যন্ত খন্ডিয়া চিহ্ন আছে। বর্ষার ওদা হওয়া কু বর্ষার বুলিয়া করতে ভালো লাগে, আর বর্ষা হেলা মাত্রে ম্যাডাম মু বর্ষা হেলা মাত্রে রাতে ও দিন দিনের মো বর্ষা দাঁড়ে বসি দেখিবি বর্ষা কেমন হচ্ছে মতো ভালো লাগে, আর রাতে বি বর্ষা যে হো তো উঠিকি দাঁড়ে বসিবি বুলিবি এইটি বুলিবি, বর্ষা দিনটা এত আনন্দ লাগে মানে কে অন্য কড়ে ছুটি এত ভালো লাগে না,
0: কাই কি বর্ষারে তো সমস্ত প্রায় চিড়চিড় লাগে, কাদুয় অসনা চারিআড়ে খালি পানি পানি।
1: আজিকালি কোন মাটা কাদুয় আছে? আজিকাল তো সবরে কমপ্লিট হয়ে গেলে কাদুয় কাই, কাদুয় হলে যে পিলাদিনে বর্ষার ওদা হওয়াকে ভালো লাগে, আমি যে খেলু খেলু রজা পদ পূর্ব আমি খেলাখেলি করু, বর্ষা হোথব আমি এটু সেটি বিভিন্ন জায়গায় খেলা হোথব আমি সব জায়গায় যাও, বর্ষার ওদা আসিব, ওদা আসি ঘরকে আসলে ঘরে গুড়িয়ে পাহাড় হব।
0: বহুত সুন্দর স্মৃতি বাঁটিলে আপন কল করি কি সকাল সকাল বড়িয়া লাগিলা কথা হইকি আপনক সঙ্গে রহিলি। নমস্কার
1: ম্যাডাম, আ গোটে মোর রিকোয়েস্ট আপনকু
0: কুহন্তু,
1: আপন বি গোটে বর্ষার নিজর অনুভূতি কইলে আমি শুনিম, মু পুরা 10টা পর্যন্ত বসিব ম্যাডাম কো অনুভূতি শুনিম।
0: ঠিক আছে, নিহাতি কহিবি, শুনতাঁদ আপন মানে রহিলি, নমস্কার।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধু, আপনার মানে কল করন্তু আমো সহিত শেয়ার করন্তু আপনার জীবনের সেই মিঠা মিঠা স্মৃতি। আজ রবিবার অছি তো এই রবিবার সকালকে একদম জমাই দেবা, আউ আজির এই খুশি না পুরা দিন সারা আপনার সাঙ্গে রহিব। বর্তমান গোটে কল আসিগলা, কলটি নিয়ে যা। হ্যালো কলটি কটি যাই, কিছু কথা নাই, আপনার মানে কল করুন 0671230315 হচ্ছে কল করা নম্বর, আর বর্তমানে আছে আপনার গোটে লভলি ট্রাক।

শ্রোতা বন্ধু টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক। রেইনবো এসএমএস র প্রথম মেসেজটি আজ লিখুছেন সঙ্গীতা পণ্ডা, সমীর পণ্ডা তেলেঙ্গাপেঠ কটক রু শুণাপাই চাইছেন সাজন চলচ্চিত্র রু তু শায়ার হে। যদি আপনার বি চাহুছেন আপনার পছন্দের গীত মু প্লে করিবি, হোয়াটসঅ্যাপ রে মধ্যে মেসেজ করি পারিবে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হেউছি 8895254200।

রেইনবো এসএমএসরে আজির পরবর্তী মেসেজ জয় জগন্নাথ সুপ্রভাত বন্ধু মু প্রিয়বতা সাহু জগৎসিংপুর বালিকুদা দেনগোপালু কুচি দেনগোপালু কুচি আপনার মেসেজ কার্যক্রম বহুত সুন্দর লাগুচি তেমন আপনার বহুত ধন্যবাদ আপনার ধন্যবাদ আপনার মেসেজ করি জনাইলে আপনার ফিডব্যাক তেরে নাম চলচ্চিত্রর টাইটেল সং শুনে চাইছেন মু শুনে দেছি

শ্রোতা বন্ধু রেইনবো এসএমএস রে আজির পরবর্তী গীতটি বর্তমান আপনার মানে শুনি পারিবে ওড়িয়া ফিল্ম সংসার রু আউতর ফুসলা ফুসলি কথা শুনিবিনি লিখিছন্তি জয় জগন্নাথ নমস্কার এই গীতটি শুনিয়া পাই চাহিছন্তি কিশোরনগর কটক রু ববন চন্দ্র পাল মমতা পাল আপনার পছন্দ এই সুন্দর গীত সহিত আজ কহিল এটি বিদায় নেছি মোনালিসা আসিগলে আপনার সহ পুরা দিন কাটিয়া তাঙ্ক সহ এনজয় করতু আজ বর্ষা পাগর সন্ডে কু এন্ড সববেলে হস্তান্তু সুস্থ রুহন্তু খুশিরে রুহন্তু আজি পাই রহিলি নমস্কার।

104.4 আকাশ বাণী এফএম রেইনবো কটক দিল সি দিল তক স্টুডিও ঘড়ি সময় বর্তমান বাজি সারিছি অপরাহ্ন 4:50 প্রচার করুছু প্রায়োজিত কার্যক্রম লম্হে।

0: সো আসি যাইছি আমার পাখুকু নেক্সট কলটি নিজবা কি করেছেন আমার সাথে দেখলাম বা কি অছন্তি। হ্যালো, গুড আফটারনুন, কে কোথলে কোডু কোথলে
1: হৃদয় ভাঙ্গি যায়, হৃদয় ভাঙ্গি যায় সব বিরহ বেদনারে, মন জড়ি হুয়ে প্রেম বর্ষারে, তোর সাথে ভেজিবা তোর সাথে বুলিবা মন হুয়ে কাহিঁরে, তোর সাথে সম্পর্ক অছি এমিতি রে, ভাঙ্গি পারিবা একটি জল অছি বর্ষারে। নমস্কার, আনপুর গোপপুর চন্দ্রপুরী কটকুর চন্দ্রকানপুর।
0: চন্দ্রকান্ত ভাই, আমো শো কু ওয়েলকাম এন্ড হ্যাপি সানডে, কেমতি কোন এনজয় করুছন্তি সানডে কু?
1: সানডে তো বহুত বর্ষতে এনজয় করছি, আর বর্ষা না কথা নি করছি, আমার জুয়ার প্রোগ্রাম শুনেছি, দশটা আপনার করে টাইমিং প্রোগ্রাম মধ্যে শুনেছি, গীতার প্রোগ্রাম শুনেছি, আর বহুত বড়িয়া লাগুছি আপনার করতে, আর গুড মর্নিং মধ্যে প্রোগ্রাম, আর বহুত বড়িয়া লাগুছি আপনার উপস্থিত, আর সব শ্রোতা মানে ভাগ করছেন, জানি বর্ষা বহুত বড়িয়া লাগুছি।
0: যা হো, থ্যাংক ইউ সো মাচ। এন্ড কোন কহিবে আজর টপিক বিষয়ে?
1: ট্রাফিক বিষয়ে তো মু কইবি, মতে যেতারে মোর পিলাদিনে বেশি মোর হবি ছিল, কেমতি সন্ডে আসিও মু রবিবার সংবাদ খবর কাজ পড়ি সিনেমা আর কি সব হিরোইন কুল ফিল্ম সব আমার মার্কেট কো আসছি, আর ফিল্ম হল পড়ছি কি সব বিলে করছে, আর সেই রাত সব মতে বেশি ভালো লাগে সিনেমা বুঝতে, আর তার সাথে গীত মধ্যে ভাল লাগে কি সব গাইছে, হাতিয়া বড়া কি ইমান সব তাঙ্ক ভয় কি রামান কি তাঙ্ক ভয় সব ভালো লাগে শুনে, তাই সব ক্ষেত্রে এই ভিলের কি সব গীত গাইছে, আর জানলে মতে বহুত ভালো লাগে, সেটি রবিবার

প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা, আপনি জানতে কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি। পিএম সূর্য ঘর যোজনার মাত্র 1875 টাকা দেই, আজ্ঞা হ, মাত্র 1875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষক 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু। আজি হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।

এই খোলাখোলি হসিবা পাই দাঁতর যত্ন নেবা বহুত জরুরি। ফ্রেন্ডস, সবুঠ প্রথম কথা, আমি সমস্তে সকালে তো ব্রশ করুছে হি, কিন্তু রাতে শোয়া আগর ব্রশ করিবা কেবে বি ভুলন্তুনি। কাহিঁকি না আমি দিনসারা যাহা বি খাই থাউ সেটা রাতে দাঁতরে জমি রহি গোটিয়ে প্রকার ব্যাকটেরিয়া সৃষ্টি করে থাকে। সেইপা শোবা পূর্ব দাঁতকু সফা করে শোবা হচ্ছে দাঁতর যত্ন নেবার সবুঠ প্রথম নিয়ম।

0: 94.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসে দিল তক আমার পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা এবং দ্য আকাশবাণী পডকাস্ট রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি রো।
1: কার আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে সর ফিরোজি। सरकार ने कल से शुरू हो रहे संसद के मॉनसून सत्र से पहले

0: শ্রোতাবন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তা গপসপ চলছি ডাইল ইন প্রোগ্রাম লাইভ রে তেবে গোটিয়ে দিন ফোন বিনা আপনার কেবে বিতিছিলা সে বিষয়ে আজ স্মৃতি বাঁটুছেন আপন মো সহিত আজির পরবর্তী কলটি কি করছেন দেখি নেবা। হ্যালো হ্যালো
1: হ্যালো ম্যাডাম নমস্কার।
0: নমস্কার কি কহুতলে? কেবে আপনার সঙ্গে এমতি হইছে এবে ফোন বিনা গোটে দিন আপন বিতাইতিবে?
1: না না না ফোন যদি নখেলা নথলা নথলা যেহেতু তা চালতলা তা অরিখিত দৈবসা খবর অন্তর অসলা লেখা চিঠি কাহার কে দৌলা যেহেতু ফোন ব্যবহার হেলানি কথা আগে কৌটি ফোনটা নহল হইপারিব ফোন টা রোজগার রোজ
0: পুরা পাগল ভাই লাগুছে না কোন
1: ফোন দেওয়া রোজ ফোন দেওয়া রোজগার করুছি মতে মু গোটা জায়গায় বসছি না সিডিএ যেহেতু আকাশবাণী করলে সে কাজে
0: গোটে দিন আপনার ফোন বিনা রহিথিবে আপনার সঙ্গে সেমতি কেবে হেইছি?
1: হ্যাঁ এমনি কোন ফোন সুইচ অফ করি রহুনি।
0: আচ্ছা
1: ফোনটা সবাই চাললে গরম হইব না মু তা সুইচ অফ করি।
0: আচ্ছা এমনি পুরো গোটে দিন সুইচ অফ করি রাখন্দি?
1: না গোটা দিন কাজ সুইচ অফ করি মো রাতে যেমনি 11টা 12টা আছে সুইচ অফ করি।
0: আচ্ছা
1: এই সকাল খুলি উঠলে
0: ঠিক আছে থ্যাংক ইউ সো মচ আপনার কল কলে বহুত বহুত ধন্যবাদ আপনার শেয়ার কলে আপনার মনের কথা রহিলি নমস্কার।
1: না না আজ্ঞা কইল ম্যাডাম।
0: আজ্ঞা
1: আপনার হচ্ছেন কত পুরনা রকম আপনার যেতে কনেক্ট কেলি এফএম রেনবোরে 21 মশার বাজি রিটার্ড হয়ে গেলি আপনার কেতে পুরনা রকম আপনার তো আপনার এমনি প্রোগ্রাম কলে এফএম রেনবোর খাতিরটা বলে দিব লোক সমাজে জানতে তো।
0: নাই নাই আপনার সেমতি বহুত ভাল পাঁতি তো সেইপা কুচান সেমতি কিছু নাই সমস্তে ভাল প্রোগ্রাম করতে আসতে আসলে বি আপনার এফএম রেইনবো সেইপা ভাল লাগুছে কাহিঁকি না ডেলি আপনার পাখানে অলগা অলগা সব আনাউন্সর মানে পৌঁছি পড়ছেন নিজ সুন্দর সুন্দর কথা কহবার শৈলী আপনার মনকু জিতি পুছেন তেমকি আপনার ভাল পাইবা মো অছি মু জাঁ পুছি আপনার আপনার বহুত ধন্যবাদ মধ্যে এত সুন্দর সুন্দর কথা মো আপনার ভাবুছেন আছেন এই ভাল পাইবা সবুজ শ্রোতা বন্ধু আপনার কল করতে ফটাফট 0671230315 নম্বর মতো কুহত ফোন বিনা গোটে দিন কেবে বিতাইছেন যদি বিতাইছেন সেই স্মৃতি কু মো সহ আজ শেয়ার করতে আউ গোটে কল আসছে কলটি নিয়ে যা। হ্যালো
2: দেবীজি নমস্কার ভুবনেশ্বর কৌতলি কৃপা সিন্ধু কবি।
0: নমস্কার কেমতি অছেন দেহ পা ভালো আছে? দেহ পা ভালো আছে তো পুরা রেইনকোট পিন্ধিনি কি? হ্যাঁ মতো তো বহু মজা লাগিলা কাহিঁকি না মতো রেইনকোট পিঁধিকি গাড়ি চালাইয়া ভাল লাগে আমি সকাল সকাল রেইনকোট পিঁধিকি আসি কাহিঁকি না বহু বর্ষা হোলা মু আসলা বেড়ে স্টুডিও তো আজ রেইনকোট হি পিঁধিকি আসিলি মতো বহু মজা লাগে। আচ্ছা কুহন্তু ফোন বিনা গোটে দিন কেবে বিতাইছেন?
2: 2003-04 মসিহারু মু ফোন ধরলি। শনিবার সন্ধ্যা হব সেই দিনটা মোবাইল অফিস কু নেই গলি মোবাইল চাল নথিলা মোবাইল অফিস কি নেই গলি সে কহিলে তুমি মোবাইল দিয়ে দিকে যাও আউ সোমবার দিন কল করিকি।

0: শ্রোতাবন্ধু শুনেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক কোয়াল আপনার মানক সাথী আছে ডেইলি লাইভ প্রোগ্রাম চলছে আও আপনার মানে শেয়ার করুছেন আপনার সেই স্মৃতি যা যো স্মৃতি আপনার বনি থিলা গটে দিন ফোন বিনা তো দেখিবা বর্তমান কি আছেন ফোন লাইনে হ্যালো
1: হ্যালো
0: হ্যালো নমস্কার কে কোতলে আরে বাপরে বহু দিন পরে কল কলে ভালো আছেন্তি
1: আপনি কেমতি আছেন
0: মু বি ভালো আছি তো কোহন্তু কেবে আপন এমতি কোন হেইথিলা গটে দিন ফোন বিনা কাটিথিলে
1: মো মনে কথা তো আপন রাখি দেইছেন্তি বহু সুন্দর টপিকটা বড়িয়া
0: সেতি পাই এত দিন পরে কল কলে না
1: মু চেষ্টা করে লাগে নে কইবি তিনটা দিন তো হুজি জরুরি দিন তো দেখন্তু লোক যেতেবেলে শোইকি না উঠন্তি ভগবান কো মন পকান্তি যে পেপর পড়িবার সন্তন দুয়ে তপমা খোজে পেপর পড়িবা পাই বুড়ি মানে লোক আর মু জনে মো কথা কউছি সমস্তর মু কই পারিবিনি মো কথা মু কউছি মু যেতেবেলে শোইকি না উঠে আগে ভগবান কো মন পকায় পকাইকি না ঝিও উঠায় তারপরে মু আগে ফোন খোজে ফোন হচ্ছে মো জীবন সাথী কাহিকি না দেখন্তু কিছু দিন তলে মানে চারি পাঁচ ছ বর্ষ হেলা নাণ প্রধান সাংরে মর পিলাপত্র দোষী হেলা পরে সে গোটে মতে এমতিয়া পাঠ এমতিয়া জিনিস গোটে মো হাতের দিয়েদেলে জনাইদেলে দেখাইদেলে মু ভুলি পারুনি প্রথমে কইবি মো জীবন সাথী হচ্ছে ফোন ঠুকি পুরা রেডিও রেডিও কু মু পিলা দিন বহু ভাল পায়ে বহু মানে ডেরি মু গীত শুনিলি ইয়ে করলি যে প্রোগ্রাম দিয়ে শুনিলি কিন্তু রেডিও মর গোটে জীবন সাথী এটি পাই হয়েগলা যেতবে ফোন বাহারা আপরে মু শুনিপারুছি মতে টাণ ভাই সবু রাস্তা দেখাইলে এমতি কোণ সেমতি কোণ শুনিপারিব পিলাদিন তো রেডিও কু বহুত ভাল পায়ে সেপাই মো পাই হচ্ছে জীবন সাথী রেডিও
0: বুঝিলি রেডিও কু আপন বহুত ভাল পাঁতি আ বহুত কথা বি রেডিও পাই কই সারলেনি এবে কুহন্ত ফোন বিনা কেবে গটে দিন কাটি ছন্তি আপন এমতি কেবে হেইছিল আপনক সঙ্গে
1: ফোন থরে মতে মো ঝিও গটে বড় ফোন টি দেইছিল সে ফোন টি কোন হেলা সে যাইছিলি আমর এই কিছু দিন তরে নাইপত যাইছিলি চির বাবাঙ্ক পিঠো কু খর্তা আছে কো ডান পটু তো সে ব্যাগ তার উপরে রাখিতেলি ব্যাগটা পড়িবেলা পানি রে পানিতে পড়লে ফোন কিছু হলানি ফের মু টাঙ্গি দেলি গামছা যেমতি কাড়িবে খালি ফোন টি পানি পড়িগলা ডিসপ্লে খারাপ হয়েগলা মু তাকে আড়ি শুকাইলি চালিলা রঙ্গিন হয়েগলা চালিলা চালিলা হঠাৎ দিনে কোণ হয়েছি চারি পাঁচ দিন পরে অন্ধার হয়েগলা মু পুরা পাগল হয়েগলি রেডিও কেমতি শুনিবি ফোন ফান কেমতি করিবি মতো দি টাইম খাইবা বন্ধ দিয়ে দেব কিন্তু মো রেডিও ন শুনিলে ফোন ন মো পাখে রহলে মু কাম করিবনি পাগল ভরিয়া হয়েগলি তো ফোন টি হচ্ছে ফোন আর রেডিও হচ্ছে মো জীবন সাথী মু কেবে বি ভুলি পারিবি না দেখন্তু রেডিও দ্বারা আমি কেতে জিনিস কেতে খবর পানিপাগর চাষীর যে ভাই মানে আমার ইয়ে দেশ ছাড়ি আউ গোটে দেশরে অছন্তি তাঙ্ক ভিতরে অতি খবর আমি এই রেডিও রেডিও আর এই ফোন দ্বারা আমি আপ দ্বারা শুনিকি না দেখিকি না জানি পারুছু
0: বহুত বহুত ধন্যবাদ গরিব খান ভাই আপনার বহুত কিছু কথা আজ শেয়ার কলে আপনার স্মৃতি বি শেয়ার কলে কথা টিকে লম্বা হয়ে যাচ্ছে আমার টপিক রু টিকে বাহারি যাচ্ছে তেণুকরি আপনার বহুত বহুত ধন্যবাদ আপনার কল কলে শেয়ার কলে আটলিস্ট গোটে দিন আপনার ফোন বিনা কেমতি কাটি সেটা আপনার পাই কত অসম্ভব লা বহুত বহুত ধন্যবাদ রহিলি নমস্কার।

0: ডাইলিন লাইভ প্রোগ্রাম চালিছি আপনার কহিলা আপনার সাথে আছে শ্রোতা বন্ধু আজ শেষ কল আজ শোর নেওয়া বর্তমান কি কল করছেন দেখিবা হ্যালো
1: যার কোনসি গ্যারান্টি নাই তার না হি জীবন তার ফুল গ্যারান্টি আছে তার না মৃত্যু তো নমস্কার কইল ম্যাম
0: নমস্কার কি কইতলে
1: প্রশান্ত কইতলে রাজন
0: প্রশান্ত এমতি কেবে হেইছি কি গটে দিন ফোন বিনা কাটিছন দি আপন
1: ম্যাম গটে দিন কোন অনেক দিন ফোন বিনা ফোন রে কাটিছি
0: আচ্ছা কোন কোন হইতলে কোন হইতলে গটে ঘটনা কোন্তু
1: আর্থিক পরিস্থিতি সুদৃঢ় নথিলা ঘর গোটে ফোন ব্যবস্থা করছিলু তা দিয়ে মু সকাল ইয়ে করিকি যিবি পুনি রাতে আসিলে করিবি
0: কিন্তু
1: সময় আসিলা পুনি ফোন পার্সোনাল কলি তারপরে এমতি ফোন এমতি অনেক জায়গায় হজাইছি আউ ঘর বিগড়ে খাইছি ইয়ে তো ফোন তো ম্যাম আপনার শোরে ডাইনিং চিপচাটের গোটে বাস্তবতা ইয়ে হচ্ছে যে না তো যে টপিক আপনার রাখছেন না তার বিশ্লেষণ হচ্ছে না তার রিসার্চ হচ্ছে
0: ঠিক আছে আপন আও সে বিষয়ে মানে সে আড়কু জানতুনি আপন কহিলে কল কলে আও যাহা বি কহিলে আপনকর মনর কথা সেইটা মো পাই বড় আও সেতিকি হি মোর খুশি কি আপন মানে কল করিছেন আও মো সহিত কথা হইছেন আপন সেতিকি নিজর ভাবুছেন মতে সেইতি পাই কল করি কি যাহা বি মনরে আসছি কহি দউছেন সেতি পাই মো তো কিছি ভাবুনি আপন মানে বি পরস্পর পাই মনরে কিছি রাখন্তুনি বাকি বহুত বহুত ধন্যবাদ রইলি নমস্কার
1: নমস্কার
0: শ্রোতা বন্ধু ডাইল ইন লাইভ প্রোগ্রাম কু এটি শেষ করিবা আমরা পরবর্তী কার্যক্রম এবে আরম্ভ করিবা রেইনবো এসএমএস

ঠিকানা পাঠিয়ে দিয়ন্তু আমার নাম্বার 09495963210 কো এই নম্বরে তো আপনা মানে মেসেজ করি পারিবে কিন্তু যদি হোয়াটসঅ্যাপ রে মেসেজ করিয়া কো আপনকো সুবিধা লাগুচি সহজ লাগুচি তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরটি বি কই দউচি 8895254200 জলদি জলদি মেসেজ করন্তু মু পৌঁছেবি আপনকো মনপসন্দর গীত আপনকো পাখরে

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিলসে দিল তাক যদি এপর্যন্ত মেসেজ করে না ফটাফট মেসেজ করন্তু নিজ মোবাইল মেসেজ বক্স কু যাই ক্যাপিটাল লেটর লিখন্তু এফএম আরসি স্পেস দে লিখন্তু ফিল্ম বা অ্যালবম র না স্পেস দে গীত র না লিখে নিজ না ঠিকানা সহিত পঠাই দিয়ন্তু আমার নম্বর 0949596321 নম্বর কু যেমতি কি বর্তমান মো পাখরে আসি পৌঁছি যাইছি গোটিয়ে মেসেজ শুনিয়া পাই চাহিছন্তি সইয়ারা গীত রাকেশ সাহু স্নেহলতা সাহু দেউল সাহি ঢেঙ্কানাল এই মেসেজটি লিখিছন্তি মু এই গীতটি নিশ্চয় আপনার প্লে করে দেবি আপনার মানে আউ গোটে সুন্দর গীত শুনে পারিবে।

0: গোজা গোজা দেখ মোর নখ দেহ যাক ঝক ঝক ফাটিম বড়
1: শ্রোতা বন্ধু আপনার টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক দিল সে দিল তাক বর্তমান রেইনবো এসএমএস রে আজির পরবর্তী মেসেজ এমএসএস টি লিখুছেন রোহিত মেহের বুদাপালি বেজিপুর বরগড় নারী নুহে তো নারায়ণী ওড়িয়া চলচ্চিত্র ঝিওর জন্ম সঞ্জ সলিতা পরি এই ওড়িয়া গীতটি শুনিয়া চাইছেন মু নিশ্চয় প্লে করেদেবি পরে পরে শুনিপারে আপনার আউ গোটে গীত আশিক বনায়া আপনি চলচ্চিত্র টাইটল সং এই গীতটি শুনিয়া চাইছেন রাকেশ রীতা মামুনি সুমিত্রা কলেজ স্কোয়ার জগৎসিংপুর ডেডিকেট করেছেন সব লিসনর মানক সব আরজে মানক প্লে করদি আপনার পছন্দর গীত এনজয় করতে

5 লক্ষ টঙ্কা পর্যন্ত মাগণা উপচার পাই হইছন্তে যোগ্য হিতাধিকারী এপর্যন্ত 12 কোটির ঊর্ধ্ব মাগণা চিকিৎসা করা যাইছে যেউঁথে গরিব পরিবারঙ্ক চিকিৎসা খরচ প্রায় 2 লক্ষ কোটি টঙ্কা সঞ্চয় হইপারিছি আজি হে আয়ুষ্মান আপ ডাউনলোড করি আয়ুষ্মান কার্ড বনান্তু অধিক সূচনা পাই 1455 নম্বরকু কল করন্তু

ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেডিও কটক দিল সে দিল তক সো চলিছি কিছু কথা কিছু গীত সাথী পিলাদিনরু আম মন কানভাসরে প্রথম রঙ্গ ভরিথাই মার স্নেহ মার কোল বাপাঙ্কর স্নেহ পরিবারর আদর ও ভাই ভৌণীঙ্କ ସହ ଖେଳ ଗାଁ ମାଟିର ସୁଗନ୍ଧ ଏସବୁ ଜୀବନର ପ୍ରଥମ ଚିତ୍ର ଯେଉଁ ସ୍ମୃତିଗୁଡ଼ିକ କେବେ ବି ପୁରୁଣା ହୁଏନି ସମୟ ଗଡ଼ି ଚାଲେ ମଧ୍ୟ ମନ କାନଭାସର ଚିରସ୍ଥାୟୀ ହୋଇ ରହିଯାଆନ୍ତି ଏହିସବୁ ସ୍ମୃତିମାନେ ହଁ ସାଥୀ ପ୍ରକୃତି ମଧ୍ୟ ମନ କାନଭାସର ସବୁଠାରୁ ସୁନ୍ଦର ଚିତ୍ରକର ଯେମିତିକି ସକାଳର ସୂର୍ଯ୍ୟୋଦୟ ପକ୍ଷୀଙ୍କ କୁହୁ କୁହୁ ଧ୍ୱନି ବର୍ଷାର ପ୍ରଥମ ବୁନ୍ଦା ଆଉ ସବୁଜ ଧାନ କ୍ଷେତ ନଦୀର କଳକଳ ଶବ୍ଦ ସମୁଦ୍ରର ଢେଉ ଏସବୁ ଆମ ମନକୁ ରଙ୍ଗୀନ କରିଦିଏ ପ୍ରକୃତି ସହ ଯେତେ ନିକଟ ହେବା ନା ମନ ସେତେ ନିର୍ମଳ ଓ ସୁନ୍ଦର ହୁଏ